0: Listen to our theory.
1: Μέρ φιλουμέν, μέρ. Καλώς
2: ανομάνω, βάλε.
3: Παγά, παγά.
4: Πατσούμε τον ανιβούνα οτι. Απέτσινο μαπα σύγκριτη. Ο Ιβιαγού. Τι να καμπάμω, τι να καμπάμω.
5: 11 mei bij Urgent FM, maandagavond dus Radio Taxi. Met straks een babbel met Benito over het nieuwe album Café de Humedad. En na 8 uur een DJ-sessie van Wowie. Welkom bij Radio Taxi.